আরে পিলে মুখী, আবে দেরি হামা খমাস মাওয়ান মুই প্রভিনসিয়া ইয়া ওয়াম ফুলা আসু ওলা উইরা এ ডিস্ট্রিক্ট মো সেরন আহি সে প্রভিনসি মো হের নি ডিস্ট্রিক্ট মে লোকো মেলিন থারু ই পোস্ট ও অ্যাডমিনিস্ট্রেটিভ সো ওয়াট আন আবে মে মো মনি ফজিন ইয়া আনা মুন চেন ইয়া লে আন নি উরিয়া না কুতো কথা হিয়া নি ফজিন ইয়া হু নি কুমান লে নে ও ফাবেলা ওয়ারু হেরামিতে কো সারাদিও